কম্পন বিচর কবে মা বিচর কবে মাম ছং ছং বগনে খরে কলম অবত ছোরা কুদনে বলাম দিন ভরি খেলদ মলাই নেই ভুলদ সাত পরে পছি